হয় চলো হপন বেটা, গরম কুড়ি দিলা সিমিদাই হেমলেমগে, চো আমগে দিলা সে বেটি দিলা। মা তবে গরম কুড়ি আমিন্দুলি রুয়ার কানা, আম গরম ওরা মা ভিটোতে ওকুল বাড়ায় জিবিরে আমসে।

পরবর্তী কথাচিত্র। সরি বাবু, কণ্ঠদান করছেন মহম্মদ অজিজ এবং অনুপমা। এই গীতটি শুনেপা অনুরোধ করছেন কুষ্টা ঢেঙ্কিয়ার বর্ষা, পূজা, অনুসূয়া, গোপাল এবং পরিবারের অন্য সতীশ্রোতা।

0: বেশি কথা কথা এই যাতে তারপরে আউ যদি দেখে মানে আজ্ঞা মরা যদি বুঝিবে যাবু না তারপরে যদি আউ গাই ঘর যদি মরি যাই থাকে তাকে বুহিকি যদি যাই থাকে পকাইবা তা যাবু না
1: আচ্ছা গোটে দাঁড়িয়া বাড়ি কথা মু শুনি কোন সেটা
2: কোন সেটা আজ্ঞা জম তো যে যেটা কেন যেম দাঁড়িয়া সে যেটা জম তো
1: সে তাহার বেলে তো যাতে
2: যাওছু যে ঘরকু যাওছু আজ্ঞা বাপ মা নাই মঙ্গলে সেই ঝিউটাকে আমি দাঁড়িয়া বাড়ি একবারি দুই কেনা দেখি ভাঙ্গি দেবু
1: এটি ওহ যদি ঝিউ রাজি ন হলা সে দাঁড়িয়া বাটা ভাঙ্গি দেবে
2: ভাঙ্গি দেবে
1: সে দাঁড়টা কোতে তৈরি হইতা কাঠের না বাউঁশরে
2: বাউঁশরে কি
1: বাউঁশরে আচ্ছা তারপরে কোন ঝিউ গতলে বাহাগর সরি যায় আপনা বাহির গেলা পরে ঝিউ আসি বাহির গেলা পোকু তারপরে কোন করা যায়
2: কোন করা যায় গাত ন আন্ডি যায় কি আগা পোকু ডাকে মু যাকু গর বার বার করে মু বড় কোনিয়া তো ভিতরে থিবে তাকু ডাকি কিরি তাকু নোয়ালে আগুদি বাগে আউ আন্ডি
1: নোয়া হান্ডি
2: নোয়া হান্ডিতে তারপরে বাহারে বসাইবে গরম পানি
1: তাহলে কোন সুদি আইতে
2: গুড়ুদি টিকে কুরকুটি সেমিতি
1: দে কুরকুটি মানে
2: বড় কুরকুটি আজ্ঞা পুতুয়া দেই যেমতি যে কুরকুটি সেই গা আনি কিরি সেটি
1: করে সেটা কাই কাই
2: কাই কুরকুটি
1: ও ও কাই তো সে পানি ধরে ছাড়িবে
2: ছাড়িবে এক উড়ুদি কঞ্চাল উদি চুবাই বিজে এই পিলা ভাঙা যাইকিরি চুটিয়া চুটিয়া পিলা গা সেটিকে বুড়া হউ এই প্রধান ভিতরে যিব
1: কাই সব পানি রে থাতি সে তো কামুড় দেউথিবে
3: কামুড় তেন্তে আও
1: সে পোজ কামুড় থিবে
3: আমি দলি চন্তে আও
1: তারপরে
3: আও চলে চন্তি
1: এমতে কাই কর
3: আমার এই পুতুয়া ভিতরে এটা কোন পুতুয়া দেব না আও সেটো আজ্ঞা সেটো গাদিকে কি ফলে বতাও ঘরকে যাওয়ার লোক আতরে বড় ফন্দেমু নাতে ফন্দেব রাতে মুচি ফন্দেমু এটি ফুগুড়ি বাঁধিব এটি নৌকা উঠে পিঁধিব এটি জাঠি পিঁধি পিঁধে সরিলা